0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে।
2: SBS বাংলা শ্রোতাদের একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। মেলবোর্ন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আছি আমি তারিক নুরুল হাসান। আজ বৃহস্পতিবার 14 মে 2026 সাল। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জানিয়ে রাখি SBS সাউথ এশিয়ান চ্যানেলের প্রচারিত আমাদের আজকের এই বাংলা অনুষ্ঠানটি আরও একবার সম্প্রচারিত হবে আগামী শনিবার সন্ধ্যা 6টায়। তবে সেটি আপনারা শুনতে পাবেন SBS রেডিও চ্যানেল 2-তে। আর আজকের এই বাংলা অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কুলিন জাতির উড়াঞ্জারি উই উরাং জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত SBS স্টুডিও থেকে। আমরা তাদের সমস্ত ট্র্যাডিশনাল কাস্টোডিয়ানদের স্বীকৃতি জানাই এবং তাদের অতীত ও বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জানাই। আর যেখান থেকে এই অনুষ্ঠানটি আপনারা আজ শুনছেন সেই সমস্ত অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রেট আইল্যান্ডারদের ভূমির ট্র্যাডিশনাল কাস্টোডিয়ানদেরও আমরা স্বীকৃতি জানাই। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনে যা যা থাকবে। আজ অনুষ্ঠানের শুরুতেই থাকবে আজকের শীর্ষ খবর, আর তারপর থাকবে সাম্প্রতিক ঘটনা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। সেই সাথে আমাদের আর্কাইভস থেকে বেছে নেওয়া কিছু পুরনো প্রতিবেদন ও সাক্ষাৎকারও আজ প্রচার।

0: করা হবে। গত মঙ্গলবারে এবছরের বাজেট উন্মোচন করেছেন ট্রেজারার জিম চ্যালমার্স। এই বাজেটকে তিনি বলেছেন সংস্কারের কঠিন পথ। আজ থাকবে এই নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন। গত পহেলা মে সিডনির এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শীর্ষক এক সেমিনার। এ প্রসঙ্গে SBS বাংলার সঙ্গে কথা বলেছেন বিদেশ বাংলা পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের সহকর্মী সুজন চক্রবর্তী। আজ শুনতে পারবেন আপনারা এই সাক্ষাৎকারটি। পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের পরেই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য প্রয়োজনীয় জমির সংস্থান করা হলো। দুই দেশেই এ ব্যাপারে এসেছে নানা প্রতিক্রিয়া। সেসব নিয়ে আজ শুনতে পাবেন আমাদের কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়ের একটি প্রতিবেদন। অস্ট্রেলিয়া এক্সপ্রেস সিরিজের অংশ হিসেবে আজ থাকছে শেয়ার্ড হাউস নিয়ে একটি প্রতিবেদনের পুনঃপ্রচার। ক্রমশ জনপ্রিয় হতে থাকা এই ব্যাপারটি নিয়ে প্রতিবেদনটি উপস্থাপন করবেন আমাদের সহকর্মী শাহান আলম। এছাড়াও অনুষ্ঠান জুড়ে আরও থাকবে বেশ কিছু নতুন পুরাতন গান। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের অনুষ্ঠান। তাহলে বন্ধুরা, সবার আগে চলুন শোনা যাক আজকের শীর্ষ খবর।
1: SBS বাংলা আজকের শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তারেক নুরুল হাসান।
0: আজ বৃহস্পতিবার 14 মে 2026 সাল। প্রথমে অস্ট্রেলিয়ার খবর। অস্ট্রেলিয়ার ন্যাশনাল লিগাল এইড সংস্থা বলছে চাইল্ড সাপোর্ট স্কিম উন্নয়নে ফেডারেল বাজেটে যে বিনিয়োগ করা হয়েছে তা অনেক আগেই প্রয়োজন ছিল। সরকার এই ব্যবস্থাকে শক্তিশালী করতে $183 মিলিয়ন বরাদ্দ দিয়েছে। এই বিনিয়োগের লক্ষ্য হল অপরাধীরা যেন চাইল্ড সাপোর্ট ব্যবস্থাকে অর্থনৈতিক সহিংসতার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। ন্যাশনাল লিগাল এইডের নির্বাহী পরিচালক ইভেট ডিয়েথ বলেছেন, অর্থনৈতিক সহিংসতার শিকার নারীরা দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।
2: We know so many women have been disadvantaged and actually harmed. Harmed by their ex-partners who manipulate the system to disadvantage, harass and coerce their former partners. So this is a huge win. We welcome the Albanese government's announcement on that.
0: নর্দার্ন টেরিটরি সরকারের শিশু সুরক্ষা আইন পরিবর্তনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে এনটি ও অস্ট্রেলিয়া জুড়ে শত শত সংস্থা। এনটি সরকার ঘোষণা দিয়েছে তারা একটি নতুন সার্বজনীন নীতি চালু করতে চায় যেখানে কোনো শিশুকে পরিচর্যায় নেওয়া প্রয়োজন কিনা তা নির্ধারণের ক্ষেত্রে শিশুর নিরাপত্তাকেই প্রধান বিবেচনা করা হবে, তার সাংস্কৃতিক বা পারিবারিক পটভূমি যাই হোক না কেন। এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে আদিবাসী সংস্থাগুলো। অ্যাবরিজিনাল পিক অর্গানাইজেশনসের মুখপাত্র তেরেসা রো সরকারকে আদিবাসী নেতাদের কথা শোনার আহ্বান জানিয়েছেন।
3: Work with us in changing any of the acts that's in the NT parliament. We're calling on the government to reconsider what you're doing and work with us, work in partnership with us and our Aboriginal organisations across the Northern Territory and Aboriginal families.
0: ওল্ডার পার্সনস অ্যাডভোকেসি নেটওয়ার্ক বলছে বয়স্ক অস্ট্রেলিয়ানদের জন্য এজড কেয়ারের খরচে সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ করার যে প্রতিশ্রুতি ফেডারেল বাজেটে দেওয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ। বাজেটে এজড কেয়ারের জন্য $3.7 বিলিয়ন বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। ওল্ডার পার্সনস অ্যাডভোকেসি নেটওয়ার্ক বলছে সরকার সাপোর্ট অ্যাট হোম কর্মসূচি সম্প্রসারণ না করে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেছে। এই কর্মসূচির মাধ্যমে বয়স্ক ব্যক্তিরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজ বাড়িতে থাকার জন্য সহায়তা প্যাকেজ পান। অস্ট্রেলিয়ার হাইকোর্টে প্রথমবারের মতো একটি জলবায়ু সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। এই মামলার মাধ্যমে নির্ধারিত হতে পারে জীবাশ্ম জ্বালানি প্রকল্প অনুমোদনের সময় স্থানীয় জলবায়ুগত প্রভাব বিবেচনা করা আইনগতভাবে বাধ্যতামূলক কিনা। মামলাটি নিউ সাউথ ওয়েলসের আপার হান্টার ভ্যালির মাউন্ট প্লেজেন্ট কয়লা খনিকে ঘিরে। এবারে আন্তর্জাতিক খবর। আন্তর্জাতিক অপরাধ আদালতের চাওয়া এক সিনেটর আশ্রয় নেওয়ার পর ফিলিপাইনের সিনেট ভবনে গুলির শব্দ শোনা গেলে রাতভর ভবনটি অবরুদ্ধ রাখা হয়। সিনেটর রোনাল্ড ডেনা রোসা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের মাদকবিরোধী অভিযানের সঙ্গে সম্পর্কিত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছিলেন। ফিলিপাইন সরকার জানিয়েছে তারা তাকে গ্রেপ্তারের চেষ্টা করেনি এবং কে গুলি চালিয়েছে তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। ব্রিটিশ এমপিরা সরকারের কর্মসূচি নিয়ে বিতর্ক চালিয়ে যাওয়ার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের দাবিও জোরালো হচ্ছে। স্থানীয় নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর লেবার নেতা নিজ দলের মধ্যেই বাড়তে থাকা অসন্তোষের মুখে পড়েছেন। বিরোধীদলীয় নেতা কেমি ব্যাডেন বলেছেন, স্টারমার তার সরকারের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন।
1: শ্রোতা বন্ধুরা,

0: এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। এসবিএস বাংলার প্রতিদিনের সংবাদ নিয়ে আমাদের আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন sbs.com.au/বাংলা।
1: শ্রোতা বন্ধুরা, শীর্ষ খবর শেষ হলো। এবার অনুষ্ঠানের বাকি অংশে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি তারেক নুরুল হাসান, আর আমাদের আজকের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আমাদের মেলবোর্ন স্টুডিও থেকে। শ্রোতা বন্ধুরা, এখন থাকছে সদ্য ঘোষিত বাজেট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
2: আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
0: 2026 সালের বাজেট উপস্থাপন করেছেন ট্রেজারার জিম চালমার্স, এবং এটিকে তিনি তার ভাষায় সংস্কারের কঠিন পথ বলে অভিহিত করেছেন। এই বাজেটের কেন্দ্রবিন্দুতে রয়েছে আবাসন খাতে কর পরিবর্তন এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ন্যাশনাল ডিসএবিলিটি ইন্স্যুরেন্স স্কিম বা NDIS সংস্কার থেকে $35 বিলিয়ন সাশ্রয়। অর্থনীতিবিদ ও রিজার্ভ ব্যাংকের গভর্নর মিশেল বুলকের সতর্কবার্তার পর লেবার সরকার এই বাজেটকে সংযত ব্যয়ের বাজেট হিসেবে তুলে ধরতে আগ্রহী ছিল। তাদের সতর্কতা ছিল অতিরিক্ত ব্যয় কেবল মুদ্রাস্ফীতি বাড়াবে এবং সুদের হার আরও বাড়ার ঝুঁকি তৈরি করবে। এখন শুনুন এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। ট্রেজারার জিম চ্যামার্স তার পঞ্চম বাজেট উপস্থাপনের প্রস্তুতি নেওয়ার সময়ই সংস্কারের কঠিন পথের ইঙ্গিত দিয়েছিলেন।
3: This budget makes a number of difficult decisions in the near term and in the longer term to get our budget into better nick, to reform our tax system and to deal with some of these issues which have been left unattended for too long.
0: Finance Minister Katie Gallagher Channel 7 এর সানরাইজ অনুষ্ঠানে একই ধরনের বার্তা দিয়েছেন।
4: You know, people expect governments to make the right decisions for the right time. Governments also have to make sure we're dealing with all of these really difficult issues. We can't put our head in the sand.
0: আজ বাজেট উপস্থাপন করা হয়ে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি এসব সংস্কার বাস্তবে কেমন হতে যাচ্ছে। ট্রেজারার পার্লামেন্টকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ মূল্যস্ফীতি বাড়াচ্ছে, প্রবৃদ্ধি কমাচ্ছে এবং অস্ট্রেলিয়ানদের উপর চাপ সৃষ্টি করছে।
3: We were already dealing with price pressures in our economy, but Treasury is now forecasting inflation to peak around 5% in the middle of the year because of the conflict. For the same reasons, it's expecting growth to come in half a percentage point lower next financial year to be 1.75% overall.
0: তিনি বলেন, তাই এই বাজেটের লক্ষ্য হচ্ছে বৈশ্বিক তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা মোকাবেলায় অস্ট্রেলিয়াকে সহায়তা করা এবং এমন একটি অর্থনীতি গড়ে তোলা যা আরও বেশি মানুষের জন্য কার্যকর হবে।
3: The core of this budget is an economic strategy with five main parts. Getting through the global oil shock and building resilience. Taking the pressure off people where we can. Making the economy more productive to lift living standards over time. Reforming the tax system for workers, businesses and future generations, including a new tax cut for every working Australian taxpayer. Yeah. And making the budget stronger, more sustainable and helping to take the pressure off inflation by saving more than we spend.
0: যুদ্ধের প্রভাব মোকাবিলায় অস্ট্রেলিয়ানদের সহায়তার পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজির পূর্বে ঘোষিত জ্বালানি নিরাপত্তা প্যাকেজ।
3: The strengthening Australia's fuel resilience package will deliver more fuel for drivers and industry, more fertilizer for farmers, and more fuel security for our economy. Its centerpiece is a $10 billion investment in immediate fuel supplies and a permanent Australian fuel security reserve to get the fuels and fertilizer that we need.
0: জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় অস্ট্রেলিয়ানদের জন্য আরও কর ছাড় রাখা হয়েছে।
3: This government cut taxes 2 years ago. We're cutting them again this year and next year too. We will put more money into the pockets of 13.3 million workers with a new $250 working Australians tax offset. Averaged out over the year, our three tax cuts, our instant deduction and the new offset are the equivalent of up to $54 back in the average earner's pocket each week.
0: এবং প্রতিশ্রুতি অনুযায়ী কয়েক সপ্তাহের জল্পনা কল্পনার পর ট্রেজারার কর ব্যবস্থায় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন, যা তার মতে আবাসন ব্যবস্থার নিয়মকানুন সবার জন্য আরও ন্যায়সঙ্গত করবে।
3: House prices have decoupled from incomes. Since 1999, house prices have risen over 400%, more than twice as fast as average incomes. Our tax changes will help about 75,000 Australians achieve the dream of home ownership. We'll limit negative gearing for residential property to new builds from July next year. And we're replacing the 50% capital gains tax discount with inflation-adjusted indexation to restore the taxation of real gains. We'll also introduce a minimum 30% tax rate on capital gains from July next year and on discretionary trust from July the year after.
0: প্রতিরক্ষা, রেল অবকাঠামো এবং স্বাস্থ্য খাতে বড় অঙ্কের ব্যয়ের ঘোষণাও দেওয়া হয়েছে এই বাজেটে।
3: This budget includes another $25 billion for public hospitals. We're also investing $5.9 billion to list more medicines on the pharmaceutical benefit scheme, so Australians continue to access life-changing medicines at cheaper prices.
0: ট্রেজারার আরও বলেছেন, নতুন উৎপাদনশীলতা প্যাকেজ আরও বেশি বিনিয়োগ আকর্ষণ ও গ্রহণের জন্য তৈরি করা হয়েছে, যার মাধ্যমে আরও বেশি মানুষের জীবনযাত্রার মান ও মজুরি বাড়বে বলে আশা করা হচ্ছে। এবং সরকার দক্ষতা মূল্যায়ন ও পেশাগত লাইসেন্সিং প্রক্রিয়া দ্রুততর করায় প্রতি বছর অতিরিক্ত 4,000 অভিবাসী ট্রেড কর্মী শ্রমবাজারে প্রবেশ করতে পারবেন। তবে অর্থনীতিবিদ ও রিজার্ভ ব্যাংকের গভর্নর মিশেল বুলকের সতর্কবার্তার পর লেবার সরকার এই বাজেটকে সংযত ব্যয়ের বাজেট হিসেবে তুলে ধরতে আগ্রহী ছিল। তাদের মতে অতিরিক্ত ব্যয় কেবল মুদ্রাস্ফীতি বাড়াবে এবং সুদের হার আরও বাড়ার ঝুঁকি তৈরি করবে। ট্রেজারার জানিয়েছেন, এই বাজেটে মোট 63.8 বিলিয়ন ডলার সাশ্রয়ের ব্যবস্থা রয়েছে, যার বড় অংশ আসবে ন্যাশনাল ডিসএবিলিটি ইন্স্যুরেন্স স্কিমের ব্যয় সংস্কার থেকে।
3: A big part of our savings package will restore the NDIS to its original intent and secure its future so it grows in a sustainable way in line with programs like Medicare. Yeah. This difficult but necessary reform will save $37.8 billion over the forward estimates.
0: ট্রেজারার বলেছেন, এই বছরের বাজেটে নেওয়া সিদ্ধান্তগুলো প্রয়োজনীয় ছিল।
3: Faced with a choice between resilience or reform, this budget demonstrates that our government and our country are capable of both. Yeah. We choose the hard road of reform, not the path of least resistance. By responding to the pressures that Australians confront today and fulfilling our obligations and our responsibilities to the generations to come.
0: SBS নিউজের জন্য মূল প্রতিবেদনটি তৈরি করেছেন ডেবোরা গ্রোক, আর বাংলায় এটি অনুবাদ উপস্থাপন করলাম আমি তারেক নুরুল হাসান।
1: শ্রোতা বন্ধুরা, এবছরের বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদনটি আপনারা এতক্ষণ শুনলেন। এবারে আমরা একটি বিরতি নিচ্ছি, আর বিরতির পর থাকবে বেশ কয়েকটি গান সহ অন্যান্য আয়োজন। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর।
2: চোখ রাখুন SBS টিভি এবং রেডিও চ্যানেলগুলোতে, এখন কি হচ্ছে ও সামনে কি আসছে ভিজিট করুন sbs.com.au/guide। ইনসাইট পুরস্কার বিজয়ী SBS এর কারেন্ট অ্যাফেয়ার্স, বিতর্কিত বিষয় দেখাতে ভীত নয়, চা অন্যরা দেখাতে চায় না। ইনসাইট দেখুন SBS এ মঙ্গলবার রাত 8:30 এবং SBS অন ডিমান্ডে যে কোনো সময়ে।
5: Want to enjoy the sights of South Asia whilst you listen to the sounds of SBS South Asian? We've got you. Watch SBS South Asian on SBS On Demand. It's your favorite radio channel in your language with great music from all over South Asia. But now, it's accompanied by stunning drone shots. Think mountain peaks, city streets, beaches and bazaars. It's radio with a view. SBS South Asian, stream it on SBS On Demand.
6: SBS Audio.
7: পছন্দের অনুষ্ঠান শুনতে প্লে চাপুন।
8: ল্যাওজিয়াওদালিয়া,准备好了吗?
9: SBS Chill.
10: Chill. SBS Pop Asia, non-stop Asian pop.
11: Can you describe that feeling for people who haven't experienced it?
12: SBS Hindi উপলব্ধ করাতা হে,
13: far from the partisan politics of...
14: সংবাদ শুনুন 60টিরও বেশি ভাষায়, সেই সাথে আপনার প্রিয় সব গান আর দরকারি বিষয়ে দারুণ সব পডকাস্ট রয়েছে। ডাউনলোড করুন SBS Audio অ্যাপ অথবা ভিজিট
15: sbs.com.au/audio.
1: SBS বাংলা শ্রোতাদের আরও একবার শুভেচ্ছা জানাই। মেলবোর্ন স্টুডিও থেকে বাংলা অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আছি আমি তারিক নুরুল হাসান। আজ বৃহস্পতিবার 14 মে 2026 সাল। শ্রোতাবন্ধুরা, গত 1 মে সিডনির এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শীর্ষক এক সেমিনার। এই প্রসঙ্গে SBS বাংলার সঙ্গে কথা বলেছেন বিদেশ বাংলা পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সহকর্মী সুজন চক্রবর্তী। চলুন শোনা যাক সাক্ষাৎকারটি।
16: SBS বাংলা আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুজন চক্রবর্তী। গত 1 মে সিডনির লাখেমবাই ধানসিঁড়ি রেস্টুরেন্টের হল রুমে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে প্রবাসী পত্রিকা বিদেশ।

0: বাংলা ও ভয়েস অব সিডনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর শাহেদা ওবায়েদ। এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, গবেষক, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক এবং কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। আজকে আমাদের সঙ্গে আছেন এই সেমিনারের অন্যতম আয়োজক, বিদেশ বাংলা পত্রিকার সম্পাদক এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন। মিস্টার মতিন, আপনাকে এসবিএস বাংলায় স্বাগত।
1: অসংখ্য ধন্যবাদ আমাকে এসবিএস বাংলায় আমন্ত্রণ জানানোর জন্য।
0: প্রথমেই জানতে চাই, এই সেমিনারের ধারণাটা কিভাবে এলো, বিশেষ করে প্রবাসে বসে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আয়োজন করার পেছনে কি অনুপ্রেরণা কাজ করেছে?
1: ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমরা তো প্রবাসে থাকি, সবসময় একটা জিনিস রাখেন যে দেশের অবস্থা আমরা ভালোভাবে ধারণ করি, যে কোনো বিষয়ে। বিশেষ করে বাংলাদেশের বিশাল একটা অংশ এখন অস্ট্রেলিয়া পড়াশোনা করছে শিক্ষার্থীরা, এ একটা বিষয়। আর তাছাড়াও আমি একটি কলেজের সিইও হিসেবে দায়িত্ব পালন করছি, আর এ হলো আরেকটি কারণ। আর হলো বাংলাদেশ থেকে যিনি আসছেন উনি একজন শিক্ষাবিদ, উনি ধরেন সেই স্বাধীনতার পর যে প্রথম মহিলা ইংরেজি প্রভাষক, আমাদের যে আজকে আমাদের যে অতিথি ছিল, প্রধান অতিথি, তিনি এখানে অস্ট্রেলিয়া এসেছেন। আসলে তিনি একজন শিক্ষাবিদ, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি, এই জন্যই যেহেতু তিনি এখানে আসছেন এবং তার সাথে আমাদের একটু আলোচনা হয়েছিল, তিনি বলছিলেন যে বাংলাদেশের শিক্ষাপথ নিয়ে এখানে কি তোমরা ভাবছো, এবং আমাদেরকে যখন জিজ্ঞাসা করলো তখন থেকেই আমরা ভাবলাম যে আসলে বাংলাদেশের যে বর্ত

0: SBS is Australia's most trusted multilingual broadcaster. Our listeners are loyal, highly engaged, and have supported countless local businesses. We offer advertising packages for businesses of all sizes. Our experienced sales team will guide you through the process of owning a great campaign. Bring your own ad or have our production team make you something in one of our 68 languages. Start the conversation with your new audience today. Email sales@sbs.com.au.
1: আসবে তো বৈচিত্র্য আনার জন্যই আমরা আসলে বিভিন্ন শ্রেণীর মানুষকে আমরা দেখেছি, সাংবাদিক ছিল, কমিউনিটির ধরেন সিনিয়র যারা আছেন, রাজনীতিবিদ ছিল, সবার মতামতটা এই শিক্ষার ব্যাপারে নেওয়ার জন্য আসলে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি।
2: আপনি অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরে আছেন, এখানকার শিক্ষা ব্যবস্থার কোন দিকগুলো আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? বিশেষ করে বাংলাদেশ কি অস্ট্রেলিয়ার শিক্ষা মডেল থেকে কোনো শিক্ষা নিতে পারে?
1: অবশ্যই পারে, অবশ্যই এটা সম্ভব। সেটা হলো আপনি দেখেন যে এখানেও আমাদের যারা আছেন, আমাদের কমিউনিটির অনেকে আছেন, আমাদের ছোট ভাইরা আছেন, তারাও কিন্তু বাংলাদেশে এখান থেকে অস্ট্রেলিয়ার কারিকুলাম নিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থা শুরু করেছেন। আপনি জানেন গুলশানে একটা স্কুল আছে, সেটার নাম হলো সিডনি ইন্টারন্যাশনাল স্কুল। তারা কিন্তু অস্ট্রেলিয়ার কারিকুলামটাই ওখানে তারা বাস্তবায়ন করছেন, অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা। তো অবশ্যই বিভিন্নভাবেই কিন্তু এখানের এই শিক্ষা ব্যবস্থাটা সেখানে সম্ভব, কারণ এখানে দেখেন যে কিভাবে অ্যাপ্রিসিয়েটটা করা হয়। আপনারা দেখেন একটা শিশু যখন এই যে প্রাইমারি স্কুলে পড়ে, ছোট্ট একটু কাজ করলে তাদেরকে কিভাবে অ্যাপ্রিসিয়েশন করা দেয়, তাদেরকে একটা লেটার দেয়, একটু খেলাধুলায় ভালো করলে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, বিভিন্নভাবে তাদেরকে কিভাবে এনকারেজ করা হয়। সো এইটা কিন্তু সম্ভব, এটা অবশ্যই বাংলাদেশে সম্ভব যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ছাত্রদেরকে যদি আরো অনুপ্রাণিত করার জন্য এটা কিন্তু সম্ভব।
2: এই সেমিনার থেকে যে সুপারিশমালা তৈরি করা হয়েছে সেগুলো কি বাংলাদেশ সরকারের কাছে পাঠানোর কোনো পরিকল্পনা আছে? যদি থেকে থাকে এই উদ্যোগকে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান?
1: অ্যাকচুয়ালি আমরা যে লিখিত কোনো স্মারকলিপি পেশ বা এইভাবে এখনো আমাদের এই সিদ্ধান্ত হয়নি। আমরা আসলে মূলত বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশের দেখেন বিভিন্ন গণমাধ্যম, অস্ট্রেলিয়াতে যারা আমাদের আছে, বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদগুলো প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে আসলে আমরা এর উপরে আরো কিছু কাজ করব। কাজ করার পরে আমরা তখন বাংলাদেশের আমরা হয়তো একটি স্মারকলিপি বাংলাদেশ সরকারের কাছে আমরা পাঠাবো অস্ট্রেলিয়ান হাই কমিশনের মাধ্যমে, এরকম আমাদের একটা পরিকল্পনা আছে।
2: সবশেষে যদি এই প্রসেস ফলো করা না হয় বা নাও যায়, যদি আপনি চান এই পডকাস্টের মাধ্যমে বাংলাদেশ সরকারকে কোনো বার্তা পৌঁছে দিতে, সেটা কি হবে এই সেমিনারের আলোকে, যে কি কি বিষয় ইমপ্লিমেন্ট সরকার করবে? বিশেষ করে যদি এক কথায় বলি, সেটা হচ্ছে সরকারের জন্য আপনার পরামর্শটা কি?
1: অসংখ্য ধন্যবাদ সর্বশেষ প্রশ্নের জন্য। আসলে আমার পরামর্শটা হলো যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে স্তরের শিক্ষা ব্যবস্থা আছে ওখানে সবচেয়ে হলো যে শিক্ষকদের বেতন এবং ভাতা এবং পেশাগত সুবিধা বৃদ্ধি। আপনি দেখেন একজন শিক্ষক যদি তার অভাব থাকে, সে আজকে স্কুলে গিয়েছে কিন্তু তার বাসার যে পরিবার পরিচালনার জন্য তার আর্থিক সমস্যা আছে, সে ভালোভাবে কিন্তু শিক্ষাটাকে দিতে পারবে না। এই জন্য আপনি দেখবেন যে প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকদের বেতন কিন্তু একেবারে মিনিমাম বেতন, সেখানে তাদের এই এই বেতন ভাতাটা একটু বৃদ্ধি করা প্রয়োজন। আর দ্বিতীয় যে এরপরে আছে, যেমন প্রশিক্ষণের সম্প্রসারণ করা। প্রশিক্ষণ আছে কিন্তু সীমাবদ্ধ, প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের তো তেমন সুযোগ সুবিধা দেয় নাই, সেই প্রশিক্ষণটা দেখা। যদি আমি আমাদের এখানে দেখেন, আমরা যারা জব করি যে কোনো জায়গায়, আমরা যদি প্রথমে জবে ঢুকি, চাকরিতে ঢুকি, আপনি দেখবেন প্রশিক্ষণ দেয় যে আমরা কিভাবে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করব। দেখা যাচ্ছে প্রথম কয়েকটি সপ্তাহ আমাদেরকে প্রশিক্ষণ দেয়। তো বাংলাদেশের যে এই শিক্ষকদের কিন্তু ওইভাবে প্রশিক্ষণ নাই, যদিও কিছুটা নামে প্রশিক্ষণ আছে, আসলে নাই। এই প্রশিক্ষণটা একান্ত জরুরি, তাইলে তারা কিন্তু শিক্ষাটা ভালোভাবে দিতে পারে।
2: মিস্টার মতিন, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় ও অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, SBS বাংলাকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ SBS বাংলা সবসময় আমাদের এই প্রভাস নিয়ে, বাঙালিদের সমস্যা নিয়ে, বাংলাদেশিদের আলোকিত অনুষ্ঠানগুলো নিয়ে, এবং কিভাবে এই প্রবাসে থেকেও এই যে বাংলা ভাষাকে এবং বাংলার মানুষগুলো কিভাবে ভালো মানে উন্নত শিখরে পৌঁছানো যায়, এসব নিয়ে কাজ করছেন। এই জন্য SBS বাংলাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহে দুবার বাংলা অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের কাছে। আমাদের প্রচারিত অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা নিয়ে আপনারা চাইলে আমাদের জানাতে পারেন আপনাদের মতামত। মতামত জানাতে আমাদের টেক্সট করুন এই নাম্বারে 0439799767। আরেকবার বলছি 0439799767। এই নাম্বারে মেসেজ করুন, অথবা আপনারা ইচ্ছা করলে আমাদের মেসেজ করতে পারেন SBS বাংলার ফেসবুক পেজে। বন্ধুরা, এবারে থাকছে একটি গান। এখন আপনাদের জন্য থাকবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লাকি আখন্দের গাওয়া অনেক জনপ্রিয় একটি গান, এই নীল মনিহার।

0: শ্রোতা বন্ধুরা, লাকি আখন্দের গাওয়া এই কালোজয়ী গানটি শেষে এবার আরও একটা বিরতির সময় হয়ে এলো। ফিরে এসে থাকবে আমাদের অন্যান্য নিয়মিত প্রতিবেদন ও আরও গান। শোনার আমন্ত্রণ রইল।
1: আপনার রান্নাঘরে পুরো বিশ্ব নিয়ে এলো SBS ফুড। অনলাইনে পাবেন 7,000-এরও বেশি রেসিপি, প্রবন্ধ, ভিডিও নির্দেশিকা এবং আরও অনেক কিছু। ভিজিট করুন sbs.com.au/food।
2: SBS South Asian brings you closer to South Asia. News in 10 languages, the SBS Spice podcast, and the hottest tracks on SBS South Asian radio. There is so much to explore. Check it out now on the SBS audio app or website.
1: চোখ রাখুন SBS TV এবং রেডিও চ্যানেলগুলোতে। এখন কি হচ্ছে ও সামনে কি আসছে, ভিজিট করুন sbs.com.au/guide। পুরস্কার বিজয়ী ড্রামা, আন্তর্জাতিক খেলাধুলা এবং তথ্যচিত্র যা আপনাকে চ্যালেঞ্জ এবং অনুপ্রাণিত করে। SBS এক ভিন্ন জগৎ। SBS দেখুন চ্যানেল 30 এবং SBS ভয়েসল্যান্ড দেখুন চ্যানেল 31। SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়। SBS নিউজ ইন ডেপথ পডকাস্ট, জাতীয় এবং আন্তর্জাতিক খবর যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। SBS নিউজ ইন ডেপথ শুনুন আপনার প্রিয় পডকাস্ট অ্যাপে, কিংবা ভিজিট করুন sbs.com.au/audio।
0: SBS বাংলা বিরতির পর আবারও ফিরে এলাম। আপনাদের সঙ্গে আছি আমি তারিক নুরুল হাসান, মেলবোর্ন স্টুডিও থেকে। আজ বৃহস্পতিবার 14 মে 2026 সাল। শ্রোতা বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের পরই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য প্রয়োজনীয় জমির সংস্থান করা হলো। দুই দেশেই এ ব্যাপারে এসেছে নানা প্রতিক্রিয়া। সেসব নিয়ে এখন শুনবেন আমাদের কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়ের করা একটি প্রতিবেদন।
3: SBS বাংলা কলকাতা থেকে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিকতম খবরগুলো উপস্থাপন করছি আমি পার্থ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই হস্তান্তর 45 দিনের মধ্যে কাজ শেষ হবে। পশ্চিমবঙ্গে BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার সচিবালয় নবান্নে অফিস করেছেন শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ মোকাবিলার বিষয়ে BJP-র একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হলো। তিনি বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমির সম্পূর্ণ নিয়ন্ত্রণ BSF পাবে। এটি সম্পন্ন হলেই BSF সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ করবে এবং অল্প সময়ের মধ্যে অনুপ্রবেশ সমস্যার সমাধান হয়ে যাবে।
4: আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা BSF এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে BSF এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
3: এর মধ্যেই BBC বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, ভারত সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটা তার দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই। যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটা তার ভয় পায় না, সরকারও কাঁটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
5: এখানে নিজের ইন্টারনাল পলিটিক্স, আর কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, বলছেন বাংলাদেশের সরকারও কাটা তার বল পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা অনেক কথা বলবো। এখানে তো আপনার মানে ওই অঞ্চলের লোকজন যদি দেখেন, মানে ইফ ইউ আর লুকিং অ্যাট বিল্ডিং পিপুল টু পিপুল কানেকশন অ্যান্ড ভিজিবিলিটি, তখন অনার্স হচ্ছে বর্ডারে ভারত দেখাইতে হবে এই মানবিক অ্যাপ্রোচ টু ডিলিং উইথ সিকিউরিটি। এখানে তো আর আপনি মানে আগে যে কাহিনী অল দাসিম, যদি মানুষ মানে গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়া আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গুলামি বাংলাদেশ না যে বসে দেখবে মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে।
3: উল্লেখ্য, এবারে বিধানসভা নির্বাচনের সময় অনুপ্রবেশ ইস্যু একটি বড় রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে ওঠে। বিজেপি বারবার অভিযোগ করে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংক রাজনীতির কারণে অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত কার্যত খোলা রাখছে। নির্বাচনী প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে সীমান্তে

0: বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় সব জমি সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। যদিও এর পরে বাংলাদেশের তরফে বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এর তীব্র প্রতিবাদ করেন এবং তিনি জানিয়ে দেন ভারত থেকে এরকম কোন ব্যবস্থা নেওয়া হলে ঢাকার তরফেও এর জবাব দেওয়া হবে। অন্যদিকে সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, গত বছর অর্থাৎ 2025-এর 16 জুন জনগণনা চালু করার জন্য কেন্দ্রীয় সরকার যে নির্দেশ পাঠিয়েছিল তা কার্যকর না করে সে ফাইল চেপে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ্যমন্ত্রীর অভিযোগ, সংবিধান বিরোধী এবং দেশ বিরোধী কাজ করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নতুন সরকার এসেই জনগণনা শুরুর বিষয়ে নির্দেশ জারি করেছে।
1: 16 জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অফ রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন জুন মাসে 2025। আজকে প্রায় 1 বছর হতে যায় 11 মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল, এই ফাইল ফেলে রেখেছিল এবং এগুলো এক্ষুনি পাবলিক ডোমেনে আনার বিষয় নয়, কিন্তু যে তথ্য আমাদের এই হাতে আছে তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
0: এদিকে সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে প্রায় 4,097 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে 3,240 কিলোমিটার এলাকায় ইতিমধ্যে বেড়া দেওয়া হয়েছে, তবে প্রায় 850 কিলোমিটার সীমান্ত এখনো বেড়াবিহীন, যার মধ্যে কিছু অংশ দুর্গম এলাকা হওয়ায় কাজ করা কঠিন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে বেড়া দেওয়ার কাজ শুরু করার আগেই স্থানীয় জমি এবং জীবিকা সংক্রান্ত উদ্বেগের সমাধান করতে হবে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে 127 কিলোমিটার পথের মধ্যে মাত্র 8 কিলোমিটার এলাকা সিল করা হয়েছিল। সীমান্ত নিরাপত্তা কার্যক্রম বিএসএফ এর অধীনেই ছিল, কারণ আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকারের আওতাধীন। তবে বেড়া দেওয়ার প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ, স্থানীয় অনুমতি এবং প্রশাসনিক সমন্বয় রাজ্য সরকারের নিয়ন্ত্রণে ছিল। অন্যদিকে 26-এর বিধানসভার ভোটে হারের পর তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান হাতিয়ার ছিল ভোটার তালিকা থেকে ব্যাপক হারে নাম বাদ দেওয়ার অভিযোগ। সেই লড়াই এবার পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে নতুন করে একটি পিটিশন দাখিল করার নির্দেশ দিয়েছে। বিশেষ করে যে 31টি আসনে জয়ের ব্যবধানের তুলনায় ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা বেশি, সে বিতর্কিত বিষয়টিকে এবার আইনি লড়াইয়ের কেন্দ্রে আনতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন,
2: মানিকচক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেয়ার উই লস্ট বাই মার্জিন অফ 13,938. Now the total cases decided under adjudication is pending for under adjudication. Adjudication appeal is pending. That is the margin is 23,726. Murshidabad, Rani Nagar, that we have lost by 2,701 vote. Then there pending cases in appeal is 17,140. Navagram, minus 5,919, pending 16,042. These are the just an example, and most interestingly is this Shadgachia, 145. We have lost by 401 votes. There the deletion under adjudication, that is 8,785.
0: একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন 31টি আসনে জয়ের মার্জিন অত্যন্ত কম, অথচ ওই এলাকাগুলোতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর নামে প্রচুর নাম ছাঁটাই করা হয়েছে। যদিও নির্বাচন কমিশন এই যুক্তির বিরোধিতা করে জানিয়েছে নির্বাচনী ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকলে তার সঠিক পথ হল ইলেকশন পিটিশন দাখিল করা। উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনের সময় 91 লক্ষ নাম বাদ দেওয়া হয়, যা মোট ভোটারের প্রায় 12%। এর মধ্যে 60 লাখ ভোটারকে মৃত দেখানো হয়েছে এবং 27 লাখ নাম নিয়ে দীর্ঘ টালবাহানা চলছে। এদিকে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা 7.66 কোটি থেকে কমে দাঁড়িয়েছে 7.04 কোটিতে। এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন। পরিবেশনায় ছিলাম আমি

0: পার্থ মুখোপাধ্যায়।
1: শ্রোতা বন্ধুরা, এখন থাকছে আরও একটি গান। আপনারা এখন শুনবেন শিল্পী আলী হাসানের গাওয়া অত্যন্ত জনপ্রিয় গান বাজার গরম।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন শিল্পী আলী হাসানের গাওয়া জনপ্রিয় গান বাজার গরম। গানটি শুনতে শুনতে আমার মনে হলো, যদিও গানটি পরিবেশন করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করে, কিন্তু আমাদের অস্ট্রেলিয়ার বর্তমান জীবনযাত্রার খরচ যেভাবে বেড়ে যাচ্ছে, গানটির সাথে আমাদের এখানকার অনেক মানুষও সম্ভবত একাত্মবোধ করবেন। যাই হোক, এই গানটির সাথে সাথেই আরও একটা বিরতির সময় হয়ে এলো। আমরা ফিরে এসে আপনাদের পরিবেশন করব অন্যান্য আয়োজন। আমাদের সাথেই থাকুন।
1: এনআইটিভির দ্য পয়েন্ট, এক নতুন দৃষ্টিকোণ অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের সাংস্কৃতিক

0: রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের বিশ্লেষণ ও সাক্ষাৎকার। যখন খুশি তখন দেখুন SBS অন ডিমান্ডে। পুরস্কার বিজয়ী ড্রামা, আন্তর্জাতিক খেলাধুলা এবং তথ্যচিত্র যা আপনাকে চ্যালেঞ্জ এবং অনুপ্রাণিত করে। SBS এক ভিন্ন জগৎ। SBS দেখুন চ্যানেল 30 এবং SBS ভাইসল্যান্ড দেখুন চ্যানেল 31। SBS এর পুরস্কার বিজয়ী তথ্যচিত্র ডেডলাইন দেখুন বিশ্বজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীর গল্প। ডেডলাইন দেখুন মঙ্গলবার রাত 9:30 SBS এ এবং যে কোনো সময়ে অন ডিমান্ডে। চ্যানেল 33 দেখুন SBS ফুড, এতে পাবেন সুস্বাদু নামকরা দেশি ও আন্তর্জাতিক নানা খাবারের খোঁজ। SBS ফুড চ্যানেল 33 সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা।
1: দারুণ সব প্রতিবেদন শুনুন বিনামূল্যে যে কোনো মোবাইল ডিভাইস থেকে। ভিজিট করুন sbs.com.au/bangla অথবা ডাউনলোড করুন SBS রেডিও অ্যাপ এখনই। SBS অডিও অ্যাপ আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে।
2: SBS বাংলা আজকের বাংলা অনুষ্ঠানের শেষ অংশে মেলবোর্নের SBS স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আবারও রয়েছি আমি তারেক নুরুল হাসান। আজ বৃহস্পতিবার 14 মে 2026। বন্ধুরা, এখন থাকবে আমাদের নিয়মিত অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড সিরিজের একটি পডকাস্টের পুনঃপ্রচার। অস্ট্রেলিয়াতে ক্রমশ জনপ্রিয় হতে থাকা শেয়ার্ড হাউস নিয়ে প্রতিবেদনটি উপস্থাপন করবেন আমাদের সহকর্মী শাহান আলম। চলুন তাহলে শোনা যাক।
3: শেয়ার্ড হাউজিং অস্ট্রেলিয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, কারণ লোকজন বাড়ি ভাড়ার খরচ বাঁচাতে একটি বাড়িতে অন্যদের সাথে থাকতে চায়। শেয়ার্ড হাউজিংয়ে থাকার সিদ্ধান্ত নেয়ার সময় আপনার কী কী বিষয়গুলো বিবেচনা করা উচিত এবং কীভাবে আপনি সম্ভাব্য স্ক্যামগুলো এড়াতে পারেন, এসব বিষয় নিয়ে আজকের অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে ব্যাখ্যা করা হয়েছে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে আরও বেশি লোক শেয়ার করা বাসস্থান খুঁজছেন। অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স শেয়ার্ড হাউসকে এমন একটি পরিবার হিসেবে সংজ্ঞায়িত করে যেখানে 15 বছর বা তার বেশি বয়সী দুই বা ততোধিক আত্মীয়তার সম্পর্কহীন ব্যক্তি একসাথে থাকেন। ক্লডিয়া কনলি হল ফ্ল্যাটমেটস কমিউনিটি ম্যানেজার। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা শেয়ার করা বাসস্থানের সন্ধানকারী ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপনে কাজ করে।
4: A share house is a home that is made up of people who aren't related and aren't in a couple, who live together under the same roof and, you know, share the rent, split the bills.
3: তিনি শেয়ার হাউস সম্পর্কে বলেন, এটি এমন একটি বাড়ি যেখানে আত্মীয়তা বা বন্ধুত্বের সম্পর্ক নেই এমন লোকেরা থাকে। তারা একই ছাদের নিচে একসাথে থাকে এবং বাড়ি ভাড়া ও বিল ভাগাভাগি করে থাকে। যদিও এটি সাধারণত বিশ্বাস করা হয় যে অল্প বয়সীরা সাধারণত বাড়ি থেকে দূরে কাজ করতে বা অধ্যয়ন করার সময় থাকার জায়গা শেয়ার করে থাকে, তবে ক্লডিয়া বলছেন যে এটি ছাড়াও মানুষ এখন এক বাড়িতে অনেকজন থাকছে।
4: The stereotype for share houses is young people, you know, under the age of 35. We've actually seen this demographic decrease by 10% in the past year on Flatmates. And we've seen our members over the age of 55 actually increase by 10% in the past 12 months. And this is because we're getting more live-in landlords enter into the market, renting out a spare room in their home to help offset all of the rate rises we've seen recently.
3: জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় অনেক অস্ট্রেলিয়ানকে তাদের খরচ কমাতে এবং আরও বাজেট বান্ধব বিকল্প খুঁজতে বাধ্য করেছে। ক্লডিয়া বলেন, সুদের হার বৃদ্ধির কারণে গত 2 বছরে শেয়ার্ড হাউজিং উল্লেখযোগ্য জনপ্রিয়তা পেয়েছে।
4: really skyrocketed, and that is because of the rising cost of living and because of the rental crisis. Living in a share house can still obviously be expensive for people and still come with costs, but it is much more affordable compared with traditional renting.
3: Shared housing এর বাসিন্দারা প্রায় উল্লেখযোগ্য আর্থিক

0: সীমাবদ্ধতার কারণে ক্রয় ক্ষমতাকে অগ্রাধিকার দেন।
1: In fact, 85% of our audience live in share housing because of financial reasons. And this is really a combination of saving up to purchase their own home or lifestyle, living in a share house because the rent could be more affordable.
0: শুধুমাত্র আর্থিক সমস্যার সম্মুখীন ব্যক্তিরাই নয়, আগে ভাড়া বাড়িতে থাকেননি এমন নতুন আগত অভিবাসীরাও প্রায়ই শেয়ার করা বাসস্থান খোঁজেন। ভিক্টোরিয়া ভিত্তিক আবাসিক বিশেষজ্ঞ ভ্যারিন্ডার কাইন্ডাল উল্লেখ করেছেন যে নতুন অভিবাসীরা সাধারণ বাড়ি ভাড়া পেতে চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং শেয়ার করা আবাসন খোঁজেন।
2: স্পেশালি নিউ মাইগ্রেন্টস, ইফ দে ডোন্ট হ্যাভ এ হিস্ট্রি, দে আর স্ট্রাগলিং এন্ড দে আর মুভিং টুয়ার্ডস এ শেয়ার হাউসিং।
0: মিস্টার কাইন্ডাল বলেন, প্রতিযোগিতামূলক ভাড়ার বাজারে যারা আবাসন খুঁজছেন তাদের জন্য শেয়ার্ড হাউজিংকে আরও কার্যকরী করে তোলার ক্ষেত্রে সরবরাহ এবং চাহিদা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2: If we put a house on the market, we usually get 40 to 100 applications in first week. And that makes things very hard for new migrants and very hard for existing people who are selling their house and moving towards rental because affordability is not there.
0: কোনো বাড়িতে এমন দেখা যায় যে বসবাসকারী ভাড়াটেরাও তাদের বাসস্থান ভাড়া দিয়ে থাকেন, তবে এজন্য তাদের বাড়িওয়ালার কাছ থেকে পূর্বানুমোদন প্রয়োজন। মিস্টার কাইন্ডাল ব্যাখ্যা করে বলেন, এক্ষেত্রে একজন হেড রেন্টার বা একাধিক হেড রেন্টার থাকতে পারে এবং তারা সময় মতো ভাড়া দিতে দায়বদ্ধ এবং এভাবেই সাবলিজ কাজ করে। হেড রেন্টার সবকিছুর জন্য দায়বদ্ধ এবং তিনি রিয়েল এস্টেটের সাথে যোগাযোগ করে থাকেন।
2: They can be a head renter or the typical head renter. They're liable to pay rent in fund, they're liable to manage the cleaning and everything. That's how sublease work. The head renter is liable for everything and he's the one who's going to communicate to real estate.
0: যখন একজন বাড়িওয়ালা অন্য কারো সাথে একটি বাড়ি শেয়ার করেন তখন তিনি সমস্ত মৌলিক সুবিধা প্রদানের জন্য দায়ী।
2: They should have a different kitchen, separate bathroom, and there is some restriction around cleaning and stuff. That's kind of a mutual agreement they have to come up with to make that house livable.
0: Shared housing কে শান্তিপূর্ণ রাখতে এবং এখানে থাকা প্রত্যেকের জন্য আনন্দদায়ক পরিবেশ বজায় রাখতে অবিলম্বে মতবিরোধের সমাধান করা গুরুত্বপূর্ণ। মিস কর্নলি পরামর্শ দেন যে ভাড়াটে এবং বাড়িওয়ালারা যেন তাদের মধ্যে সবকিছু লিখিত চুক্তি করে নেয় যাতে কোনো বিবাদ এড়ানো যায়।
1: Both parties are highly encouraged to ensure you have absolutely everything written down about your arrangement. How long you're going to be living in the home, how much rent you'll be paying, what's the bond, what happens if things get broken. Like, get all this important information written down and have both parties sign it.
0: শেয়ার্ড হাউজিং মার্কেটে ভাড়া খোঁজ করা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে সম্ভাব্য ভাড়াটেদের লক্ষ্য করে ক্রমবর্ধমান স্ক্যামের প্রসার যেখানে ঘটে চলেছে।
1: Someone's messaged you online and they're offering you a beautiful penthouse apartment in Melbourne with views of the city. It's fully furnished. You have all these incredible amenities and new appliances and it's $200 a week. That sounds too good to be true and that could be a scam.
0: Ms. Connolly স্বীকার করেছেন যে স্ক্যাম বা প্রতারণা ঘটলেও সেগুলো এড়ানো যেতে পারে। তিনি বলেন, অনলাইনে পণ্য পরিষেবা সরবরাহকারী ব্যক্তিদের সাথে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ভালো।
1: If there's lots of excuses being put up from someone as to why they can't meet you, that could be a scam and that's something to keep an eye out for.
0: এটা প্রপার্টির বৈধতা এবং আপনি যার সাথে যোগাযোগ করছেন তার পরিচয় উভয়ই যাচাই করা প্রয়োজন, বিশেষ করে যারা অস্ট্রেলিয়ায় আসার পরিকল্পনা করছেন তাদের জন্য।
1: This can be extremely difficult as you obviously want to have your accommodation organized before you arrive, but from our perspective that is the safest thing you can do to help mitigate scams.
0: অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে শেয়ার্ড হাউজিং নিয়ে প্রতিবেদনটি শুনলেন। মূল প্রতিবেদনটি তৈরি করেছেন আফনান মালিক এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম।
3: শ্রোতা বন্ধুরা, এই প্রতিবেদনের সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠানের সময়ও প্রায় শেষ হয়ে এলো। আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে তা নিয়ে চাইলে আমাদের জানাতে পারেন আপনাদের মতামত। মতামত জানানো খুব সোজা, আমাদের টেক্সট করুন এই

নাম্বারে 0439-799-767। আবার বলছি 0439-799-767। অথবা চাইলে আমাদের মেসেজ করতে পারেন SBS বাংলার ফেসবুক পেজে। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে শেষ করব একটি জনপ্রিয় গান দিয়ে, জনপ্রিয় দেশাত্মবোধক গান দিয়ে, যার শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। চলুন তাহলে শোনা যাক গানটি।

শ্রোতা বন্ধুরা, এই অসাধারণ গানটির সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। যাবার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের বাংলা অনুষ্ঠানের সময়সূচি। SBS বাংলার রেডিও সম্প্রচার সরাসরি শোনা যাবে প্রতি সোম ও বৃহস্পতিবার বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত SBS সাউথ এশিয়ান চ্যানেলে। আর অনুষ্ঠানের পুনঃপ্রচার শুনতে পাবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত SBS চ্যানেল 2-তে। এছাড়াও আমাদের সংবাদ ও প্রতিবেদন আপনার সুবিধা মতো যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট sbs.com.au/bangla। আর আমাদের ফেসবুক পেজ ফলো করা থাকলে নিয়মিত আমাদের আপডেট জানতে পারবেন। তাহলে শ্রোতা বন্ধুরা, আগামী সোমবার অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবারে বিদায় নিচ্ছি আমি তারেক নুরুল হাসান। সবার জন্য রইল শুভকামনা। আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন।